এই থিমান রাসকালাঙ্গে হাদ্রতুঙ্গে আমরেখমগে হামাকাশওয়ারুং রাসূলুম ফনুবা খালাকুখমগা থিমান রাসকালাঙ্গে বোডগেমবামে।

0: আর এ হলেন দুঃখ রহিয়ে। আদি দণ্ড থাকায় রীতি গে গেবেসমে আদি উফালুগা এরেন দীর উড়ুণু খামগাবি নিয়ামাতুগে থানাবাস দীর উড়ুমে
1: كذلك وأورثناها قوما آخرين
0: খান্তং হুরি এফাদাইনে আদি তিমান রাসকালাঙ্গে এতাকেতি এহেম বায়কা ওয়ারতা করবিমে।

আমাখাশাবারং এউরিন্নাকা আল্লাহকে হাদরাতুন খালেগে ফানাকাং এভেস কামে ফুদ্দেন নুদেবেনেতে আদি হামাকাশাবারং আনিয়া বেরিনি এউরেঙ্গে ইব্বায়কো আনেব্বায়গে এহি তেরিনে আদি আল্লাহি তাকওয়া বেরিঙ্গে এহি তেরিবন্থা রসকলাঙ্গে

0: মধুহাগে আলি রমতকুম এমুনে শিয়ে
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আলুগে বেরি রাসকালাকো মি আলাগে টাকা মি আলাগে হি তানাওয়াসকো দেবান্দেব আদি মি আলাগে কান্ত মি আলায়া ফাসেহা কো দেবান্দেব আদি মি আলাগে দুলগে গো মোসসাওয়ালবান্দেব এই তিমঙ্গে বাস এওরেন্না বিসনি এগো মাট্টাকা নেতো

0: আর এ ওরেন দুঃখ রহিয়ে আদি দণ্ড থাকাই রীতি গে গে বেসমে আদি উফালুগা এরেন দির উড়ুণু খাম গাবি নিয়ামতুকে থানাবাস দির উড়ুমে
1: كذلك وأورثناها قوما آخرين
0: খান্তং হুরি এফাদাইনে আদি তিমান রাসকালাঙ্গে এতাকেতি এহেম বায়কা ওয়ারতা করবিমে

টাকা খাণ্ডু খাইদমাতের করে বি রসকলাঙ্গে এই একলাঙ্গে আমর ফুল এথাঙ্গা উলন্দ তদ্দু মট্টকে আদিত্য ব্যা মিহুং একলাঙ্গে ফাগুলু বন্ধকমুং এদিগত মট্টকে আদি তিয়া ব্যা মিহুং শুকুর কুরমট্টকে।

কীর্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়া ওয়াকিলু করে ওমান আমর করে ওমাফাহু রেগাঁড়ু একালেগে ফানুগে হালত সিফা কদ্দে ওমুং আঙ্গাওয়ানি মিফাদ্যাং ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলীম সূরাতুশ শুআরা 217:2 মানে কি আদি আজিজ্বন্ত রহিমন্ত রস কলাঙ্গিয় কলেগে ফানু ওকীল কুরওয়াশে এ কলাঙ্গেই কলেগে ফানু নমাদ তেদুয়ে ওডায়গন্ন ওয়াহিন্দু কলেগে ফানু দেখে ওডিগেম বা রস কলাঙ্গে আদি সজিদকন নমাদ কুরা মিহুঙ্গে তেরেগা কলেগে ফানু হরকাত তেরে ওডায়গন্ন ওয়াতি বসমে হামাকশাওয়ারুং এ কলাঙ্গেই মোল আসওয়া ওডিগেম বা মোল দেন ওডিগেম বা রস কলাঙ্গে রেগণ্ডু আলোকং কুরা মুমিনুন মদহ ওয়াহি কুরওয়া অঙ্গওয়া ফাওয়ানি মিফাদাই ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা ফুরকান সূরাতুগে ফাসতলাস হাতারওয়ানা আয়ে মানে কি আদি এউরেননি এউরেঙ্গে ভেরি রস কলাঙ্গিয়ং আলোকং কুলাউমা সজিদ কুরমুগাইয়া কিয়ামত তিবুমুগা রেগণ্ডুগে ওয়গুতু হেদ কুরামি হুননে একলাঙ্গে ওয়াহি কুরওয়া ফাওয়ে تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون سجد سورة 16 آية معنی کی اورنگے وری رسکلان حضرت بیروتی کما امی دایک دعا کرا حالو اورنگے اری کشیتا رے الکن کر مٹکا تمتی تکا فیوے ادیتی مار رسکلان اورن دیوی تگی تین اورنگ ہید کرتے একালাঙ্গে ওয়াহি কুরওয়া ফাওয়ে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন যারিয়াত সূরাতুগে 17 আয়াত 18 আয়ে মানে কি এওরেন নিদা উলুনি রে গন্ডং ওয়ার কুডা ওয়গুতু কোলেগে আদি এওরেন হারু দামুগা ফাফা ফুসসেউমান এদি দুআ কুরেতে একালাঙ্গে ওয়াহি কুরওয়া ফাওয়ে أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجون رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب زمر سورة نوون آية معناك ريغنڈوك وقتتهوك نمادوك سجداغيا قيامك مدمولي আখরাত দুআহা বিরুতিবে এনাগে বেরি রাস কালাঙ্গে রহমতান এদে মিহাকু এনু মিহাকা ইফদাওয়ান হেইয়ে কালেগে ফানু বিদালো ওয়াশে দন্না মিহুন্না নুদন্না মিহুন হামা হামা ওয়ান হেইয়ে নসিহাল্লি বিগন্না কাঙ্কশাওয়ারি বুদ্ধিগে আহুলবেরিনে

0: وصحبه وسلم والحمد لله رب العالمين.
1: سورة ياسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহুগে ইসমু ফুলুং ফাশা গন্নামে ইয়াসিন ইয়াসিন মি আকুরতকুগে মুরাদু দেনেবডিগেম ওয়ানি আল্লাহে ওয়াল কুরআনিল হাকীম হিকমতের কুরআন গন্দেবা ওয়াহি কুরাবামে إنك لمن المرسلين هما كشورون كاليغ فانو وني رسولون جترين كان كشوري على صراط مستقيم سيدا وغنوا مغيغ متيغ تنزيل العزيز الرحيم افتكي আজিজ ওয়ান্ত রহিম ওয়ান্ত রসকলাঙ্গে বাবা লেভি ফতে

বা সুয়ারুগে অব্বন্নাশে এনা বুনানেতে তিমঙ্গে বেরিরস কলাঙ্গে তিমন্নায় ফা ফুসবা ম্য কুরব্বা ফাওয়া মিহুঙ্গে তেরেং এ কলাঙ্গে তিমন লেব্বিগে তিমঙ্গে কৌমুগে মিহুং দন্নানে নম কিহা রঙ্গু হেয়্যে।

কীর্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াকিলু কুরে ওমান আমর কুরে ওমাফহু রেগাঁড়ু একালেগে ফানুগে হালতু সিফাকদ্দেবামুং আঙ্গাওয়ানি মিফাদাই ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলীম সূরাতুশ শুআরা 217 আয়াতুন 220 আয়াত মানে কি আদি আজিজ ওয়ান্ত রহিম ওয়ান্ত রাসকালাঙ্গিয়া কালেগে ফানু ওয়াকিল কুরাওয়াশে এ কালাঙ্গেই কালেগে ফানু নামাদ তেদুয়ে ওয়াডায়গান্নাওয়া হিন্দু কালেগে ফানু দেখে ওডিগেন ওয়া রাসকালাঙ্গে আদি সাজিদাকন নামাদু কুরা মিহুঙ্গে তেরেগা কালেগে ফানু হারাকাত তেরে ওয়াডায়গান্নাওয়া তিবেসনে হামাকাশাওয়ারুং এ কালাঙ্গেই মোলা আসাওয়া ওডিগেন ওয়া মোলা দেন ওডিগেন ওয়া রাসকালাঙ্গে রেগাঁড়ু আলোকং কুরা মুমিনুন্না মাদাহাওয়াহি কুরাওয়া আঙ্গাওয়াফাওয়ানি মিফাদাই وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا فُرْقَان سُورَتُگِ فَسْتُلَسْ هَتَرْوَنَ آيَ مَانَي كِي أَدِ إِوْرَنِّي إِوْرَنْگِ وَرِي رَسْكَلَانْگِيَنْ أَلُوْكَنْ كُلَوْمَ سَجِدَ كُرْمُگَيَّا قِيَامَتْ تِبُمُگَا رَي گَنْدُگِ وَقُتُ هَيْدَ كُرَامِي هُنَّ إِكَلَانْگِ وَحِي كُرَوَّا فَاوِ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ سجد سورة جه سولة ونا آية معنى كي اورنگ وري رسكالانگ حضرت بروتي كما امي دائك دعا كرا حالو اورنگ اري كشتا ري الو كان كرو متكا تمتي تكا فيوه ادي تما رسكالانگ اورن دوی تاگه تين اورن هيدا كورته একালাঙ্গে ওয়াহী কুরাওয়া ফাওয়ে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন যারিয়াত সূরাতুগে 17 আয়াত 18 আয়ে মানে কি এওরেন নিদা উলুনি রে গন্ডং ওয়ারক কুডা ওয়াগুতু কোলেগে আদি এওরেন হারু দামুগা ফাফা ফুসসেওমান এদি দুআ কুরেতে একালাঙ্গে ওয়াহী কুরাওয়া ফাওয়ে أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُونَ رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ